বুঝামণা অধীনে ভারত ইউকে বাণিজ্য কারবারক 100 বিলিয়ন আমেরিকীয় ডলারে পৌঁছাইবাক লক্ষ্য রখাযাইছি। নয়াদিল্লিরে গণমাধ্যমক সূচনা দেই বাণিজ্য সচিব রাজেশ অগ্রওয়াল এই চুক্তিনামা ভারতর বাণিজ্য যাত্রাপথে এক নির্ণায়ক মাইলখুঁট সাব্যস্ত হব বলে বর্ণনা করেছেন। দুইটি প্রমুখ অর্থনৈতিক রাষ্ট্র মধ্যে ভবিষ্যৎ আধারিত আর্থিক সহভাগিতা স্থাপন করিবারে এহা সহায়ক হব। দ্বিপাক্ষিক বাণিজ্য ও নিবেশ ক্ষেত্রে এক নূতন পর্যায় আরম্ভ হব বলে শ্রী অগ্রওয়াল আশা ব্যক্ত করেছেন। জনকল্যাণক দৃষ্টি রাখি এই চুক্তিনামাক প্রস্তুত করা যাইছি। ভারতীয় রপ্তানিকারী বিভিন্ন ক্ষেত্রে ব্রিটেনর শুল্ক ছাড় সুবিধার লাভ পাইবে। ভারতর রপ্তানি হওয়া থাকা খাদ্য সামগ্রী উৎপাদ উপরে 70% পর্যন্ত শুল্ক হ্রাস হওয়ার থাকা বেড়ে সামুদ্রিক উৎপাদ উপরে 21% অধিক, ইঞ্জিনিয়ারিং এবং অটো যন্ত্রাংশ উপরে 18%, চমড়া এবং জোতা উৎপাদ উপরে 16% পর্যন্ত এবং বয়ন উৎপাদ উপরে 12% শুল্ক হ্রাস পাই শূন্য হব। এই বুঝামণা দেশের কৃষক, মৎস্যজীবী এবং এমএসএমই ক্ষেত্রর ব্যবসায়ক সহজ ও সুদৃঢ় করা সহ বিশ্ব মূল্য শৃঙ্খলায় ভারতর সমন্বয়ক সুদৃঢ় করিব বলে সে কহিছন্তি। হায়দ্রাবাদঠারে আজিঠারু দ্বাদশ ব্রিক্স শ্রম ও নিয়োজন মন্ত্রীঙ্ক বৈঠক আরম্ভ হয়েছি। এই দুইদিনিয়া বৈঠকরে ব্রিক্স সদস্য রাষ্ট্রগুলিকর শ্রম ও নিয়োজন মন্ত্রী এবং বিভাগীয় বরিষ্ঠ অধিকারী অংশগ্রহণ করুছন্তি। শ্রম ও নিয়োজন মন্ত্রী ডক্টর মনসুখ মাণ্ডব্য বৈঠকরে অধ্যক্ষতা করিবে। সামাজিক সুরক্ষাকু প্রোৎসাহন প্রদান করিবা, শ্রমক্ষেত্রকু অধিক সুব্যবস্থিত এবং কর্মক্ষেত্রে মহিলাঙ্ক অংশগ্রহণ বৃদ্ধি করিবা ভলি প্রমুখ প্রসঙ্গগুলিক উপরে এই বৈঠকরে মত বিনিময় হবার সম্ভাবনা রয়েছে। বৈঠক পূর্বরু নিযুক্তি কার্যগোষ্ঠী দ্বারা প্রস্তুত চিঠা ঘোষণানামা উপরে মধ্য এথিরে আলোচনা করা যাবে। শ্রমনীতি, দক্ষতা বিকাশ, শ্রমিক কল্যাণ এবং সমাবেশীমূলক নিযুক্তি ক্ষেত্রে ব্রিক্স সদস্য রাষ্ট্রগুলিক মধ্যে সহযোগকু সুদৃঢ় করা এই বৈঠকর অন্যতম উদ্দেশ্য। ভারত মালদ্বীপ মুক্ত বাণিজ্য চুক্তিনামা নেই প্রথম পর্যায়ে আলোচনা সফলতার সহ শেষ হয়েছে। গত সপ্তাহে এই আলোচনা আভাসী মাধ্যমে অনুষ্ঠিত হয়েছিল। বাণিজ্য শিল্প মন্ত্রণালয় এ সম্পর্কে সূচনা দিয়ে কহিছি, উভয় পক্ষ মধ্যে এই আলোচনা সকারাৎমক রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে দুই দেশ সেমানকর সহমতি প্রকাশ করেছিবা মন্ত্রণালয় কহিছি। দ্বিপাক্ষিক বাণিজ্য নিবেশ সম্পর্ককে এহা অধিক ব্যাপক করিব। ভারত মালদ্বীপর দ্বিতীয় সর্ববৃহৎ বাণিজ্য অংশীদার। দুই দেশ মধ্যে গত আর্থিক বর্ষে বাণিজ্য কারবার 771 আমেরিকীয় ডলার অধিক রয়েছে। 2024-25 আর্থিক বর্ষ তুলনায় এহা 13.54% অধিক। প্রস্তাবিত দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তিনামা বজার প্রবেশকু অধিক ব্যাপক করিবা সহ সহজ নিবেশ এবং দ্বিপাক্ষিক আর্থিক সহযোগকু অধিক প্রোৎসাহন প্রদান করিব বলে মন্ত্রণালয় কহিছি। এক নিরপেক্ষ পারস্পরিক উপযোগী নীতি আধারিত সন্তুলিত এবং ব্যাপক চুক্তিনামা প্রস্তুত নেই উভয় দেশ কার্য করুথবা মন্ত্রণালয় সূচনা দেইছি। পুরী শ্রীক্ষেত্রে আসন্তাকালি শ্রীজীউঙ্কর বিশ্বপ্রসিদ্ধ রথযাত্রা অনুষ্ঠিত হব। এথিপাই শ্রীমন্দির প্রশাসন এবং জেলা প্রশাসন পক্ষের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছিছি। গত সন্ধ্যায় ঠাকুরঙ্কর নবযৌবন দর্শন অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যা 5টারু পারমাণিক টিকটধারী দর্শন আরম্ভ হয়েছিল। সন্ধ্যা 5:30 পরে সর্বসাধারণ সাহণ মেলা দর্শন আরম্ভ হয়ে সন্ধ্যা 6:30 পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। আজ প্রতিপদা তিথি পড়ুবার শ্রীজীউঙ্কর উভাযাত্রা অনুষ্ঠিত হব। আসন্তকালের রথযাত্রাকে দৃষ্টি রাখি আজ ঠাকুরঙ্কর সর্বসাধারণ দর্শন বন্দ রয়েছে। আপনার সম্বাদ শুণুটি আকাশবাণী। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল স্পেন গস্ত শেষ করে বেলজিয়ামর রাজধানী ব্রাসেলসঠারে পৌঁছিছন্তি। বাণিজ্য নিবেশ, প্রযুক্তিবিদ্যা, নবসৃজন এবং নিরন্তরতা উপরে ধ্যান কেন্দ্রীভূত করে ইউরোপ সহিত ভারতর আর্থিক সহভাগিতাকে সুদৃঢ় করা এই গস্তর মুখ্য উদ্দেশ্য। শ্রী গোয়েলঙ্ক সহ এক উচ্চস্তরীয় ভারতীয় ব্যবসায়িক প্রতিনিধিমণ্ডলী গস্তরে যাইছন্তি। বেলজিয়ামর উপপ্রধানমন্ত্রী তথা নিযুক্তি অর্থমন্ত্রী এবং কৃষিমন্ত্রী ডেভিড ডে ক্লারিনভালঙ্ক সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগ বৃদ্ধি নেই আলোচনা হয়েছে। উভয় নেতা ভারত ইউরোপ মুক্ত বাণিজ্য চুক্তিনামার পরিবর্তনকারী সম্ভাবনা উপরে মত বিনিময় করেছেন। জলবায়ু পরিবর্তন, শূন্য অঙ্গারকাম্ল নির্গমন এবং নিরন্তর অভিবৃদ্ধি পাইঁ ইউরোপ কমিশনর ওয়পকে হাইকস্ত্রাঙ্ক সহ সাক্ষাৎ আলোচনা শ্রী গোয়েল করেছেন। ব্রাসেলসঠারে শ্রী গোয়েল কৃষি ও খাদ্যক্ষেত্র পাইঁ ইউরোপীয় কমিশনর ক্রিস্টোফ হানসুনঙ্ক সহ মধ্য সাক্ষাৎ আলোচনা করেছিবা জনাপড়িছি। দেশের শক্তি সুরক্ষাকে সুদৃঢ় করিবা এবং

0: শ্রোতা বন্ধু, খাদ্য, বস্ত্র, বাসগৃহ মানুষের মৌলিক আবশ্যকতা। জীবন অতিবাহিত করিবা পাই এহা অত্যন্ত জরুরি, কিন্তু জীবন ধারণ পাই অম্লজানর আবশ্যকতা রহিছে। আউ জীবন ধারণ পাই আবশ্যক হেউথিবা অম্লজান আমকু বৃক্ষেরু হি মিলিথায়। বৃক্ষ অঙ্গারকাম্লকু শোষি অম্লজান প্রদান করিথায়, আউ সেথিপাই জীবন ধারণ সম্ভব হইথায়। বৃক্ষ কেবল অম্লজান প্রদান করেনি, বরং অম্লজান সহিত ফুল, ফল, জাড়েনি, ছাই মধ্য প্রদান করিথায়। বৃক্ষ পরিবেশকু শীতলতা প্রদান করিবা সহ বর্ষা করাইবারে এবং লোককু জীবিকা নির্বাহ করিবারে মধ্য সহায়ক হইথায়। বৃক্ষ পাই হি স্বচ্ছ, নির্মল তথা সবুজিমাময় হইথায় পরিবেশ। সেথিপাই তো কহন্তি বৃক্ষ হি জীবন। তেণু বৃক্ষরোপণ, জঙ্গল সৃষ্টি, জঙ্গল সুরক্ষা পাই যত্নবান হবার আবশ্যকতা রহিছে। শ্রোতা বন্ধু, আম জীবনরে মার গুরুত্বপূর্ণ ভূমিকা রহিছে। সেমিতি আমি জীবন অতিবাহিত করিবারে বৃক্ষ ও সবুজ বনানীর মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রহিছে। এহাকু দৃষ্টিরে রখি ভারতর মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীঙ্ক দ্বারা আরম্ভ হইতিলা এক পেড মা কে নাম বা মাঙ্ক নামরে গছটিয়ে অভিযান। এই অভিযান এবে তৃতীয় বর্ষরে পদার্পণ করিছে, আউ এবে জারি রহিছে এক পেড মা কে নাম 3.0 বা মাঙ্ক নামরে গছটিয়ে অভিযানর তৃতীয় পর্যায়। হ্যাঁ শ্রোতা বন্ধু, চলিত বর্ষ বন মহোৎসব সপ্তাহ পালন পরিপ্রেক্ষীরে বৃক্ষরোপণ উপরে গুরুত্ব দিয়া যাই বিষয় রখা যাইছি এক পেড মা কে নাম 3.0, অর্থাৎ মাঙ্ক পাই গছটিয়ের তৃতীয় ভাগ। তেণু আসন্তু বৃক্ষের গুরুত্বকু বুঝি সবুজিমাময় পরিবেশ সৃষ্টি করিবা পাই প্রয়াস করিবা। শ্রোতা বন্ধু, বৃক্ষরোপণ, বৃক্ষের যত্ন, জঙ্গল সৃষ্টি ও সুরক্ষা আদি বিষয়ে সচেতনতা সৃষ্টি করিবা লক্ষ্যরে প্রতিবর্ষ জুলাই 1-7 তারিখ পর্যন্ত বন মহোৎসব সপ্তাহ পালিত হয়ে আসুছে। এহাকু দৃষ্টিরে রখি আজির আলোচনার বিষয় রহিছে এক পেড মা কে নাম 3.0। এ বিষয়ে আলোচনা করিবাকু আজি আম সহিত অছন্তি রাউরকেলা বনখণ্ডর পানপোষ বনাঞ্চল অধিকারী সুশ্রী সুচিস্মিতা দাস। আসন্তু তাঙ্ক সহিত আলোচনা করিবা। ম্যাডাম নমস্কার।
1: নমস্কার,
0: স্বাগত করছু আপনাকে আমার স্বচ্ছ পরিবেশ সুস্থ জীবন কার্যক্রমকু।
1: ধন্যবাদ।
0: তবে ম্যাডাম প্রথমে কহিবে বন মহোৎসব সপ্তাহ কেবেঠু কাহিকি পালন হই আসুছি, এই সপ্তাহ পালনর উদ্দেশ্য কোন, চলিত বর্ষ এথিপাই থিম বা বিষয় কোন রহিছি, আউ এপরি থিম চয়নর উদ্দেশ্য কোন, এই সমস্ত সম্পর্কে অবগত করাইবে।
1: বন মহোৎসব যাহা হচ্ছে আমার ফেস্টিভাল অফ ট্রিজ, তাহা আমার 1950 মশিয়ারে ডক্টর কে মুন্সি, সেতবে ফুড এন্ড এগ্রিকলচর ইউনিয়ন মিনিষ্টর লে, সে প্রথমে এখন স্টার্ট করলে। আউ এই বন মহোৎসব সপ্তাহ পালন করার উদ্দেশ্য লা, সে দেখুলে যেতবে ডিফরেস্টেসন হোলা তো গছ কাটুলে লোক মানে, কিন্তু লগৌ নথিলে, তো ধীরে ধীরে তার প্রভাব দেখা পাইলু। তো সেই টাইমে সে ডিসাইড কলে, না আমি গোটে বন মহোৎসব সপ্তাহ পালন করবু, আউ এই সপ্তাহকু সে

শ্রোতা বন্ধু, এবে রয়েছে স্বাস্থ্য সম্পর্কিত জানিবা কথা। মৌসুমী বর্ষা আরম্ভ হওয়া পরে মশা বংশবৃদ্ধি পাইবা এবং ডেঙ্গু, জাপানি জ্বর এবং ম্যালেরিয়া ভলি রোগ ব্যাপিবার আশঙ্কা রয়েছে। এথিরু রক্ষা পাইবা পাইঁ কেতোটি কথা প্রতি সাবধানতা অবলম্বন করন্তু। পানি জমি রহুতিবা জাগারু পানি নিষ্কাশন করন্তু ও প্রতি সপ্তাহরে অন্ততঃ থরে এসবু তদারখ করন্তু। ঘরে থিবা ফুলকুণ্ড, পানি ট্যাঙ্কি, কুলর, ফ্রিজ পছপটে থিবা ডিফ্রস্ট ওয়াটার চাম্বর আদিকু সাপ্তাহিক পরিষ্কার করন্তু। ঘর পাখরে থিবা ভঙ্গা ডবা, বোতল, পুরুণা বা ছিণ্ডা টায়ার, নড়িয়া সঢ়েই, কোড়ুয়া, ওলি, বাউঁশ গছর কটা যাইথিবা মূল অংশ আদি সবুকু নষ্ট করন্তু কিংবা দূরে দিয়ন্তু। ঘর পাখ পরিবেশ সফা রখন্তু। মশারি নিয়মিত ব্যবহার করন্তু। মশাঙ্ক প্রবেশ রোকিবাকু ঝরকারে সরুজালি লগাইলে ভল। পুরা শরীরকু ঘোড়াইলা ভলি পোশাক পিন্ধন্তু। আবশ্যক স্থলে সুরক্ষিত মশা নিবারক ব্যবহার করন্তু। জ্বর, কম্প, আঁঠু গণ্ঠি, আখি ও মাংসপেশীরে যন্ত্রণা হলে তুরন্ত নিকটস্থ ডাক্তারখানায় রক্ত পরীক্ষা করে চিকিৎসা করন্তু। শ্রোতা বন্ধু, এবে রয়েছে ডায়রিয়া সম্পর্কিত জানিবা কথা। ডায়রিয়ার লক্ষণ। ডায়রিয়া বা তরল ঝাড়া প্রতি সতর্ক ও সচেতন রুহন্তু। দিনকু তিনিথর বা তাঠারু অধিক পতলা ঝাড়া, দেহ হাত ঘোলা বিন্ধা, হালিয়া লাগিবা সহ জিভ ও ওঠ শুখিযিবা, অধিক শোষ লাগিবা ও পরিস্রা কম হেবা, এপরি ক্ষেত্রে তুরন্ত আশা কিংবা স্বাস্থ্যকর্মীকু সূচনা দেবা সহিত ওআরএস কিংবা ঘরে মেলুথিবা তোরাণি, পইড় পানি, চিনি লুণ সরবত আদি যথেষ্ট পরিমাণে পিইবাকু দিয়ন্তু। ডায়রিয়ার প্রতিরোধ করন্তু। বাহারি ঝাড়া নযাই কেবল পায়খানা ব্যবহার করন্তু। পায়খানা যিবা সময়রে চপল ব্যবহার করন্তু। শৌচ পরে খাদ্য পরশিবা কিংবা খাইবা পূর্বরু হাতকু ভালোভাবে সাবুনরে ধুয়ন্তু। বিশোধিত পাইপ পানি, গভীর নলকূপ পানি, হালোজেন বটিকা পড়িথিবা পানি কিংবা ফুটা পানি পিয়ন্তু। তরল ঝাড়া সময়রে জল শুষ্কতারু রক্ষা পাইবা পাইঁ ওআরএস কিংবা ঘরে মেলুথিবা তোরাণি, পইড় পানি, চিনি লুণ সরবত আদি পিয়ন্তু। পিইবা পানি পাত্ররে হাত ন বুড়াই ডঙ্কি ব্যবহার করন্তু। তটকা ও গরম খাদ্য খাঁন্তু। কণ করিবে নাহি। নই, ঝরণা, চুয়া, কুয়ো বা পোখরী আদি পানি পিয়ন্তু নাহি। কুয়ো, নলকূপ পাখরে বাসন কুসন ধুয়ন্তু নাহি কিংবা লুগাপটা সফা করন্তু নাহি। বাসি, পচাসড়া বা মাছি বসা খাদ্য খাঁন্তু নাহি। ঝাড়া রোগীর অপরিষ্কার

শ্রোতা বন্ধু, বৃক্ষরোপণ করা, সবুজিমাময় পরিবেশ সৃষ্টি করা, পরিবেশর যত্ন নেওয়া, পরিবেশকে সুরক্ষিত করে রাখা কেবল সরকার বা বন বিভাগ কিংবা জনক দ্বারা সম্ভব নুহে। এহা হেউছি আম সমস্তঙ্কর দায়িত্ব। সামূহিক প্রয়াস, সামূহিক সহযোগ দ্বারা হি এহা সম্ভব হয়ে পারিব। তেণু আসন্তু সচেতন হেবা, অধিকরু অধিক বৃক্ষরোপণ করিবা ও এহার যত্ন নেবা এবং আম পরিবেশর সুরক্ষা করিবা। এই থিলা শ্রোতা বন্ধু আজির স্বচ্ছ পরিবেশ সুস্থ জীবন কার্যক্রম। আজির অধ্যায়টি কেমিতি লাগিলা সে সম্পর্কে মতামত লেখিবে নিশ্চয়। আমার ঠিকনা স্বচ্ছ পরিবেশ সুস্থ জীবন কার্যক্রম মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী রাউরকেলা পিন 7690042। তেবে শ্রোতা বন্ধু আজপাই এতিকিরে রহুছু, নমস্কার।

0: শ্রোতা বন্ধু, পৃথিবী কেবল আমার নুহে, আমি পৃথিবীর অংশ। সবুজ পৃথিবী আম সুন্দর ভবিষ্যৎ। আস লগাইবা গছ, বঞ্চাইবা আম পরিবেশ। হার্ম টু নেচার ইজ হার্ম টু হ্যুম্যান ফিউচার।
1: শ্রোতাবন্ধু, সিনে সঙ্গীত কার্যক্রমে এথর শুণবা আনন্দ বক্সীঙ্ রচনার। সঙ্গীত দিয়েছেন লক্ষ্মীকান্ত প্যারেলাল, মিলিত কণ্ঠে লতা মঙ্গেশকর এবং মহম্মদ রফি। কথাচিত্র সরগম।

0: প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা, ই শ্রম কার্ড, লেবর কার্ড আবেদন, প্যান কার্ড, ফটো প্রিন্ট এবং জেরক্স পাই আজি হি যোগাযোগ করন্তু সাই ডিজিটাল জনসেবা কেন্দ্র কমন সার্ভিস সেন্টার। যোগাযোগ ঠিকনা সন্তোষ কুমার পতি, বটলি, প্লট নম্বর 25/368, মোবাইল নম্বর 9853342731। সাই ডিজিটাল জনসেবা কেন্দ্র কমন সার্ভিস সেন্টার।
1: ଶ୍ରୋତାମାନେ ଶୁଣୁଛନ୍ତି ହିନ୍ଦୀ କଥାଚିତ୍ର ଗୀତର କାର୍ଯ୍ୟକ୍ରମ ସିନେ ସଙ୍ଗୀତ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଏଥର ଶୁଣିବା ଲତା ମଙ୍ଗେସ୍କର ଏବଂ ମହମ୍ମଦ ରଫିଙ୍କ କଣ୍ଠରେ ଗୀତ ରଚନା କରିଛନ୍ତି ଏମ୍ ଜି ହସମତ୍, ସଙ୍ଗୀତ ଦେଇଛନ୍ତି ଯୁଗଲ କିଶୋର ତିଲକରାଜ, କଥାଚିତ୍ର ଭିକି ପଲକେ।

শ্রোতন্ধ আপনার টিউন করছেন 102.6 FM আকাশবাণী রাউরকেলা কেন্দ্রক প্রচার করছু প্রায়োজিত কার্যক্রম এনসিআরটি উমঙ্গ 1328 ভাগ।

மேற்கு தொட்டி உடைய பக்தி கீதா সকাল 17 বাজে 30 মিনিট শুনে পারবে পুরীঠার অনুষ্ঠিত হওয়াক মহাপ্রভু শ্রীজগন্নাথ বিশ্বপ্রসিদ্ধ রথযাত্রার ধারাবরণী রিলে করব আকাশবাণী কটক কেন্দ্র সন্ধ্যা 6:10 শুনবে ওড়িয়া ভক্তি গীত কার্যক্রম বিকাশ মন্ত্র সন্ধ্যা 6:30 রিলে করব আকাশবাণী কটক কেন্দ্রর।

0: ସକାଳ 9 ବଜେ ରଥ ପ୍ରତିଷ୍ଠା, 9:30 12 ବଜେ ତକ୍ ପହଣ୍ଡି, ଦୁଇପହର 2-3 ବଜେ ଭିତରେ ଛେରା ପହରା ଉତରୁ, ଉପରବେଲାର 4 ବଜେ ନୁ ରଥ ଘିଚା ମୂଲ ହେବା। ସେଆଡ଼େ ରଥଯାତ୍ରାକେ ସୁରକ୍ଷିତ ଭାବେ କରବାର୍ ଲାଗି ପୁରୀନ ବ୍ୟାପକ ପୁଲିସ ବ୍ୟବସ୍ଥା ଗ୍ରହଣ କରାଯାଇଛି। ଭିଡ଼ ନିୟନ୍ତ୍ରଣ ଓ ସୁରକ୍ଷା ଲାଗି 13,000 ନୁ ଅଧିକା ସୁରକ୍ଷା କର୍ମୀ ସହନ ନିୟୋଜିତ ହୋଇଛନ୍। ଜଲ ସ୍ଥଳ ଓ ଆକାଶ ମାର୍ଗନ କଡ଼ା ନଜର ରଖାଯିବା। ରଥଯାତ୍ରାକେ ଆସୁଥିବା ଭକ୍ତ ଓ ଶ୍ରଦ୍ଧାଳୁମାନଙ୍କର ସୁରକ୍ଷା ଓ ସୁବିଧା ଲାଗି ସବୁ ପ୍ରକାର ବ୍ୟବସ୍ଥା ଗ୍ରହଣ କରାଯାଇଛି ବୋଲି ପୁରୀ ଜିଲ୍ଲାପାଳ ସୂଚନା ଦେଇଛନ୍।
1: ନିଶ୍ଚିତ ଭାବରେ ଯେଉଁ ନୀତିକାନ୍ତି ଆମର ଚାଲିଛି ଭଲ ସମନ୍ୱୟରେ ଚାଲିଛି। ପୁଲିସ, ଫାୟାର, ମେଡିକାଲ ଟିମ୍, ମାଜିଷ୍ଟ୍ରେଟ ସମନ୍ୱୟର ସହିତ ରକ୍ଷା କରି କାମ କରୁଛନ୍ତି। ବର୍ଷାର ଆଶଙ୍କା ରହିଥିବାରୁ ମଧ୍ୟ ବିଭିନ୍ନ ଜାଗାରେ ପମ୍ପସେଟ୍ ମଧ୍ୟ ଲଗାହେଇଛି ଏବଂ ସବୁ ପ୍ରକାର ବ୍ୟବସ୍ଥା ଆମେ କରିଛୁ। କଡ଼ନ ପାସ୍ ଏକଦମ ରେଷ୍ଟ୍ରିକ୍ଟ କରାହେଇଛି, ଯେତିକି ନିୟମ ଭିତରେ ଅଛି ସେତିକି କରାହେଇଛି ଏବଂ କଡ଼ନ କ୍ଲିୟରେନ୍ସ ଆମେ ଷ୍ଟ୍ରିକ୍ଟଲି କରିବୁ। କିନ୍ତୁ ଏଥରକ ସବୁ ସ୍ଥାନରେ ଆମର ପୋଲିସ ଡିପ୍ଲୟମେଣ୍ଟ, ମାଜିଷ୍ଟ୍ରେଟ ଡିପ୍ଲୟମେଣ୍ଟ ଆମର ରହିଛି। ଆମର ଯେଉଁ ICCC ଅଛି ପାଖାପାଖି 1000 କ୍ୟାମେରା ଆକ୍ଟିଭ ରହିଛି ଏବଂ ପ୍ରତ୍ୟେକ ସ୍ଥାନକୁ ପ୍ରତ୍ୟେକ ସ୍ତରରେ ତାକୁ ଆମେ ଅନୁଧ୍ୟାନ କରୁଛୁ।
0: ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମୋହନ ଚରଣ ମାଝି ଆଜି ପୁରୀ ଶ୍ରୀଜଗନ୍ନାଥ ମନ୍ଦିର ପ୍ରଶାସନ କାର୍ଯ୍ୟାଳୟନ ଶ୍ରୀଜଗନ୍ନାଥ ମନ୍ଦିର ଡିଜିଟାଲ ହୁଣ୍ଡି ସମର୍ପଣ ୱେବ୍ ପୋର୍ଟାଲ ଆଉ ମୋବାଇଲ ଆପ୍ର ଶୁଭାରମ୍ଭ କରିଛନ୍। ଏ ନୂଆ ବ୍ୟବସ୍ଥା ଜରିଏ ଦେଶ ବିଦେଶର ଭକ୍ତମାନେ ଅତି ସହଜ ଓ ସୁରକ୍ଷିତ ଭାବେ ଅନ୍ଲାଇନ୍ଥି ଦାନ ଦେଇପାରିବେ। ଏ ଦାନ ପ୍ରକ୍ରିୟାଥି ସ୍ୱଚ୍ଛତା ଆନ୍ବାର ସହିତ ଭକ୍ତମାନଙ୍କ ଲାଗି ଏଇଟା ଅତିକା ସୁବିଧାଜନକ ହେବା ବୋଲି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଏ ଅବସରରେ କହିଛନ୍। ରଥଯାତ୍ରାଥି ଯାତ୍ରୀମାନଙ୍କର ଯିବାର ଆସିବାର ସୁବିଧାକେ ନଜରଥି ରଖିକରି ସବୁ ବସ୍ତି ଭଡ଼ା ତାଲିକା ଲଗାଯିବା ବୋଲି ପରିବହନ ମନ୍ତ୍ରୀ ବିଭୂତିଭୂଷଣ ଜେନା କହିଛନ୍। ତାଲିକାଥି ଦର୍ଶାଯାଉଥିବା ଭଡ଼ାନୁ ଅତକା ନେଉଥିଲେ ସମ୍ପୃକ୍ତ ଲୋକଙ୍କର ବିରୋଧୀ କାର୍ଯ୍ୟାନୁଷ୍ଠାନ ନିଆଯିବା। ଇତାର ସହିତ ଷ୍ଟାଲିନ୍ ଛକ, ମାଳତୀ ପାଟପୁର ଆଉ ତାଳବଣିଆନୁ ଆସୁଥିବା ଯାତ୍ରୀମାନଙ୍କନୁ କେନ୍ସି ପ୍ରକାର ଦେୟ ନାଇଁ ନିଆଯାଏ ବୋଲି ମନ୍ତ୍ରୀ ଶ୍ରୀ ଜେନା କହିଛନ୍। ଓଡ଼ିଶା ଓ ଝାଡ଼ଖଣ୍ଡର 4 ଜିଲ୍ଲାକେ ଯୋଡ଼ୁଥିବା 2 ରେଲ୍ ମଲ୍ଟିଟ୍ରାକିଂ ପ୍ରକଳ୍ପକେ ଆଜ କେନ୍ଦ୍ର କ୍ୟାବିନେଟ୍ ଅନୁମୋଦନ କରିଛି। ଏଥିଲାଗି ଭାରତୀୟ ରେଲ୍ ନେଟୱାର୍କ ପାଖାପାଖି 145 କିଲୋମିଟର ବଢ଼ିଯିବା। ଇ ବାବଦେ ରେଲ୍ ମନ୍ତ୍ରୀ ଅଶ୍ୱିନୀ ବୈଷ୍ଣବ ସୂଚନା ଦେଇକରି କହିଛନ୍।
2: ପାରାଦୀପ ସେ ହରିଦାସପୁର ଇଷ୍ଟର୍ନ କୋଷ୍ଟ ପେ ଦେଖେ ତୋ ପାରାଦୀପ ୱାନ୍ ଅଫ୍ ଦି ବିଗେଷ୍ଟ ପୋର୍ଟସ୍ ହେ 300 ମିଲିୟନ୍ ଟନ୍ କି ଇସ୍କି କାପାସିଟି ଓ ଲାଷ୍ଟ ଇୟର କରିବ 240 ମିଲିୟନ୍ ଟନ୍ କେ ଆସପାସ କା ଇସ୍କା टोटल कार्गो हैंडल्ड है। पैरादीप सर्व करता है नॉर्थ में पूरा स्टील हब है और यहाँ जो सेंट्रल उड़ीसा में, वेस्टर्न उड़ीसा में और छत्तीसगढ़ में जो स्टील और पावर का हब है तो पैरादीप पोर्ट को कनेक्टिविटी का बड़ा बूस्ट मिले, बहुत अच्छा सिग्निफिकेंट जंप मिले, उसके लिए आज हरिदासपुर से पैरादीप की एक नई लाइन सिंगल लाइन है उसको डबल करने का निर्णय लिया कैबिनेट।
0: ଏ ଦୁଇ ପ୍ରକଳ୍ପଥି ଓଡ଼ିଶାର ପାରାଦୀପ ହରିଦାସପୁର ଦୋହରୀକରଣ ଆଉ ଝାଡ଼ଖଣ୍ଡର ରାଜଖର୍ସୁଆଁ ଡାଙ୍ଗପୋଷିକେ 4 ଲାଇନ୍ କରାଯିବାର ପ୍ରକଳ୍ପ ସାମିଲ ଅଛେ। ଏ ଦୁଇ ପ୍ରକଳ୍ପ ଲାଗି ମୋଟ 3,907 କୋଟି ଟଙ୍କା ଖର୍ଚ୍ଚା କରାଯିବା ବୋଲି ଧାରିଜ କରାଯାଇଛେ ଆଉ 2031 ତକ୍ ଏ ପ୍ରକଳ୍ପ କାମ ଶେଷ କରାଯିବା ଲକ୍ଷ୍ୟ ରଖାଯାଇଛେ। ଏ ପ୍ରକଳ୍ପ ଜରିଏ ପୂର୍ବ ଭାରତର ପଣ୍ୟ ପରିବହନ କ୍ଷମତା ବଢ଼ବାର ସହିତ ଯାତ୍ରୀ ସେବା ବିଲ୍ ଅତକା ତୃତୀୟ ସୁଗମ ହେବା ବୋଲି ରେଲ ମନ୍ତ୍ରଣାଳୟ ତରଫରୁ କୁହାଯାଇଛି। ରାଜ୍ୟର 1-8 ଶ୍ରେଣୀ ବିଦ୍ୟାଳୟ ପାଠପଢ଼ା ବହିତି ଥିବାର ଭୁଲ ମାମଲାଥି ଆଜି ରାଜ୍ୟ ଶିକ୍ଷକ ଶିକ୍ଷା ନିର୍ଦ୍ଦେଶାଳୟ ଆଉ ଶିକ୍ଷା ଗବେଷଣା ପ୍ରଶିକ୍ଷଣ ପରିଷଦ SCERT କ୍ରାଇମବ୍ରାଞ୍ଚ ତରଫରୁ ତଦନ୍ତ ଚାଲିଛି। ଗଲାକାଲି SCERTର ଆଘ ନିର୍ଦ୍ଦେଶକ ମନୋଜ ପାଢ଼ୀଙ୍କୁ କ୍ରାଇମବ୍ରାଞ୍ଚ ତରଫରୁ ଗିରଫ କରାଯାଇଥିଲା। ଆଘନୁ ଏ ଘଟଣାଥି 3 ସହକାରୀ ନିର୍ଦ୍ଦେଶକଙ୍କୁ ନିଲମ୍ବନ ଆଉ 6 ସହକାରୀ ନିର୍ଦ୍ଦେଶକଙ୍କ ବିରୁଦ୍ଧେ ଶୃଙ୍ଖଳାଗତ କାର୍ଯ୍ୟାନୁଷ୍ଠାନ ନିଆଯାଇଛି। ଗଲା କିଛିଦିନ ତଳେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମୋହନ ଚରଣ ମାଝି ପଢ଼ା ବହିତି ଭୁଲ ବାବଦ ପୂରା ପ୍ରକ୍ରିୟାର ଅପରାଧିକ ତଦନ୍ତ ମୂଲ କରବାର ଲାଗି ନିର୍ଦ୍ଦେଶ ଦେଇଥିଲେ। ଆପଣମାନେ ଖବର ଶୁଣୁଛନ୍ ଆକାଶବାଣୀ ସମ୍ବଲପୁର କେନ୍ଦ୍ରନୁ। ଓଡ଼ିଶାର ସମୃଦ୍ଧ ବୌଦ୍ଧ ସଂସ୍କୃତି ସଂରକ୍ଷଣ ପ୍ରଚାର ପ୍ରସାର ଲାଗି ଆଜି ଭୁବନେଶ୍ୱର ଲୋକସେବା ଭବନଠାରେ ପର୍ଯ୍ୟଟନ ବିଭାଗ ଆଉ ଓଡ଼ିଆ ଭାଷା ସାହିତ୍ୟ ଆଉ ସଂସ୍କୃତି ବିଭାଗ ତରଫୁ ଜିରାଙ୍ଗନ ଥିବାର ଗୁରୁ ପଦ୍ମସମ୍ଭବ ବୌଦ୍ଧ ମହାବିହାର ସହିତ ଗୋଟିଏ ବୁଝାମଣାପତ୍ର ସ୍ୱାକ୍ଷରିତ ହୋଇଛି। ଉପମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ପ୍ରଭାତୀ ପରିଡ଼ା, ସଂସ୍କୃତି ମନ୍ତ୍ରୀ ସୂର୍ଯ୍ୟବଂଶୀ ସୁରଜ, ମୁଖ୍ୟ ଶାସନ ସଚିବ ଅନୁ ଗର୍ଗ, ବୌଦ୍ଧ ମହାବିହାରର ସଭାପତିଙ୍କର ଉପସ୍ଥିତିଥି ଏ ବୁଝାମଣାପତ୍ର ସ୍ୱାକ୍ଷରିତ ହୋଇଛି। ଇତାର ସହଯୋଗଥି ସାରା ପୃଥିବୀ ପର୍ଯ୍ୟଟକମାନଙ୍କୁ ପ୍ରକୃତ ଆଧ୍ୟାତ୍ମିକ ଅନୁଭୂତି ମିଲ୍ବାର ସହିତ ଓଡ଼ିଶାକେ ବୌଦ୍ଧ ତୀର୍ଥଯାତ୍ରୀ ଅନ୍ତର୍ଜାତୀୟ ଗନ୍ତବ୍ୟସ୍ଥଳ କରାଯାଇପାର୍ବା ବୋଲି ଉପମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଶ୍ରୀମତୀ ପରିଡ଼ା କହିଛନ୍। যুবপিঢ়ীকে নিযুক্তি আর উদ্যোগী করবার লাগি সশক্ত করবার লক্ষ্য নেইকরি ফি বছর আজির দিনে বিশ্ব যুব দক্ষতা দিবস পালন করা যাউছে। ই বছর ই দিবসর বিষয়বস্তু রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা আর ডিজিটাল দক্ষতা জরিয়ে যুব সশক্তিকরণ। 2014 মসিহাতি জাতিসংঘ সাধারণ পরিষদ ই দিবস পালন লাগি ঘোষণা করেছিলা। তার উত্তর 2015 মসিহানু সারা পৃথিবীন এই দিবস পালন করা যাচ্ছে। বদলুথিবা ডিজিটাল পৃথিবীন যুবপিঢ়ীকে কৃত্রিম বুদ্ধিমত্তা ডিজিটাল প্রযুক্তিবিদ্যা নবসৃজন ও বৈষয়িক দক্ষতা থি পারঙ্গম করি ভবিষ্যৎ রোজগার সুযোগ সৃষ্টি লাগি পথ প্রশস্ত করবার উপরে এই বছর খাস জোর দিয়া যাইছে। ভুবনেশ্বর কলিঙ্গ স্টেডিয়াম রাজ্য সরকার দক্ষতা বিকাশ ও বৈষয়িক শিক্ষা বিভাগ তরফ এই দিবস অবসরে গোটে খাস গণদৌড় কার্যক্রম হয়ে যাইছে। কার্যক্রমকে শিল্প দক্ষতা বিকাশ ও বৈষয়িক শিক্ষামন্ত্রী সম্পদ চন্দ্র স্বাইঁ, উচ্চশিক্ষা ক্রীড়া ও যুবসেবা মন্ত্রী সূর্যবংশী সুর শুভারম্ভ করে। শিল্পমন্ত্রী শ্রী স্বাইঁ কহিছেন, যুবশক্তি হেউছেন রাজ্যর প্রকৃত সম্পদ। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝীঙ্ নেতৃত্ব থি রাইজে দক্ষতা বিকাশ ভিত্তিভূমিকে অয়তকা বরখস করা যাবার সহিতে যুববর্গকে দক্ষ সশক্ত আউ আত্মনির্ভর বনাবার লাগি চেষ্টা জারি রয়েছে। যুববিড়ি মানকর উন্নত কার্যদক্ষতা, শারীরিক সুস্থতা আউ সৃজনশীল চিন্তাধারা আইবা দিনে গোটে সমৃদ্ধ ও বিকশিত ওড়িশার ভিত্তিভূমি স্থাপনা করবা বলে উচ্চশিক্ষামন্ত্রী শ্রী সুরজ কহিছেন। উপরবেলা ভুবনেশ্বর লোকসেবা ভবন সম্মিলনী কক্ষন ই দিবস অবসরে রাজ্যস্তরীয় সমারোহর আয়োজন করা যাইছে। আইবা জনগণনা 2027 লাগি জিলাস্তরীয় জনগণনা হ্যান্ডবুক প্রস্তুতি লাগি সুবর্ণপুর জিলা প্রশাসন তরফ অতিরিক্ত জিলাপাল এঞ্জেলিনা প্রধান অধ্যক্ষতা থি দুইদিনিয়া ক্ষেত্রস্তরীয় কর্মচারী প্রশিক্ষণ শিবির হয়ে যাইছে। জনগণনা নির্দেশালয়ের যুগ্ম নির্দেশক ডক্টর অভয়নারায়ণ নায়ক আর জিলা সংযোজক শিবম জয়সওয়াল, প্রমুখ তহসিলদার আরআই অমিন, পৌর পরিষদ আর মুনিসিপালিটির অধিকারী সহিতে 120 জন প্রশিক্ষার্থীকে তালিম দিয়েছিলেন। আইবা কালঠানু অগস্ট 15 তক হেবারকে থিবার সারা জিলান সর্ভে লাগি ফি গাঁ বস্তি আর সহরাঞ্চলর সামাজিক আর্থিক পানীয় জল আর মৌলিক সুবিধা বাবদ তথ্য কেন্তেকরি ডিজিটাল জরিয়ে সংগ্রহ করা যিবা সে বাবদে তালিম দিয়া যাইথিলা। উৎপাদন বড়াবার লক্ষ্য থি নুয়াপড়া জিলান কেন্দ্র সরকারকর খাস পাইলট প্রকল্প জরিয়ে কৃষি যন্ত্রপাতির ব্যবহার উপরে জোর দিয়া যাচ্ছে। প্রাকৃতিক বিপর্যয় পরিচালনা প্রকল্প দেশের 12টা রাইজে কাম করুবার বেলে ওড়িশা নয়টা সুন্দরগড়, নুয়াপড়া, কেন্দুঝর, নবরঙ্গপুর, কোরাপুট জিলান কার্যকারী হচ্ছে। ঢিপ জমিনটি নধাড়িয়া ধাড়ি বুনা যন্ত্র আর হুড়া মঞ্জি বুনা যান্ত্রিকীকরণ করবারকে চাষী মানুষ আহ্বান দিয়া যাইছে। উত্তর বঙ্গোপসাগর আর তার লাগি দক্ষিণ বাংলাদেশ উপরে হইতিবার ঘূর্ণিবলয়ের প্রভাবটি আজ উত্তর ওড়িশা, পশ্চিমবঙ্গ সমুদ্র খনি পাখাপাখি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর গোটে লঘুচাপ ক্ষেত্র হয়েছে। এটা সমুদ্র পতন 7.6 কিলোমিটর তক লম্বিছে। আইবা দুই দিন ভিতরে উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ দেইকরি পশ্চিম উত্তর পশ্চিম দিককে যাবার সম্ভাবনা আছে। লঘুচাপর প্রভাবটি রাজ্যের ভিন ভিন জায়গান লগায়ত বর্ষা লাগি রয়েছে। ভুবনেশ্বর আঞ্চলিক পাণিপাগ বিজ্ঞান কেন্দ্র তরফ আইবা 24 ঘণ্টা ভিতরে পশ্চিম ওড়িশার জিলামানকর সহিতে 12টা জিলান অতি জবর বর্ষা হবা বলে কেন্দ্র তরফ সতর্ক করা যাইছে। সেয়াড়ে পুরী ও জগৎসিংহপুর জিলান জবরনু অতি জবর বর্ষা হবা বলে কেন্দ্র তরফ রেড ওয়ার্নিং জারি করা যাইছে। শেষে মুখ্য খবর ফেরখায়। আইবাকাল হেবা মহাপ্রভু শ্রীজগন্নাথকর বিশ্ব প্রসিদ্ধ রথযাত্রা, ঘণ্ট ঘণ্টা কাহাড়ি সহিতে তিনি রথন বিজে হল আজ্ঞামাল, সিংহদ্বার আগকে অনাগলা তিনি রথ, পুরীন শ্রীজগন্নাথ মন্দির ডিজিটাল হুন্ডি সমর্পণ, ওয়েব পোর্টাল আউ মোবাইল আপ্র শুভারম্ভ কলে মুখ্যমন্ত্রী, আউ লঘুচাপর প্রভাবটি রাজ্যের ভিন ভিন জায়গান লাগি রয়েছে বর্ষা। আজির আঞ্চলিক খবর ইন শেষ হল। জুহার।

0: শুক্র দাদা।
1: হই গুরুবারি।
0: জুহার দাদা, জুহার জুহার।
1: হই গা জুহার।
0: আউ আমার চাষী ভাই বহন মানকে বি জুহার। আউ স্বাগত আমার খেত খমার কার্যক্রম থি।
1: হই গুরুবারি।
0: দাদা,
1: হ্যাঁ হ্যাঁ,
0: ই তোমার পাখর সে মাখনো দাদার গা বেটাটা দেখা নি যিবার যে
1: কাহি উটে যাইছে গা, কা উটে করুছে কেনে?
0: ই গোলা বছর ম্যাট্রিক পাস হেলা কেনজি।
1: হই
0: হেলে তার বাপা ও পাঠ পুঠা নি পড়াবার কাই?
1: পাঠ তো পড়বা সি, যে কাড়া শিখবি গুটে কহলা গা।
0: কে জানে বুয়া, সে দাদা তো যেভে দেখলে পি কিনা ঝুলু থিসন।
1: হই তাঙ্কর কথার কাণা কয়েছো, তার পিলার কথা পড়িতলা কাজি।
0: হই যে ছুয়াটা ভল ছুয়াটা গা।
1: হই পরে তাকে শিখবার জানবার অছে, ঘর দ্বার চলাবার অছে, বলে সে তো গোটে চিন্তা করতেবা নি। বোর কথা হলা জিম্মেদারিটা গোটে সে নেউছে গা।
0: হই বেলে দাদা, তমে মনে তো আখে পাখে অছ ন?
1: হই কেন
0: বেলে টিকে বুদ্ধি বিবেক দেব গা।
1: হই বুদ্ধি বিবেক বলে কাঁটা, আমি কেনে কাঁড়া হেউছে, কেনে নয়া যোজনা আসুছে, কিছু শিখবার অছে, যে কি ঘর দ্বার চলবা নীলা। আজকাল কিয়ে কাহকে পচরুছে জি?
0: হই বেলে যেতে নি হেলে বি আমি পাক পড়োশী হউন।
1: হই পরে বুয়া মা মরি গলে লোক মানে আসবে, তোর বুয়া ভুল থিলা কি সে এন্তা থিলা, এন্তা করতলা সেন্তা করতলা, কাম ঘর সরবা, তার পছে দেখরে বুয়া কে কাহকে কে পচরুছে, নুন ভাত খাইলু কি শাক ভাত খাইলু, কিয়ে দেখিছে।
0: হই
1: বলে নিজকে নিজর দিমাগটা লগাই করে আগে বড়বার অছে, বলে নিজের গড়ে নিজে ঠিয়া হবার অছে গা।
0: হই হই দাদা।
1: হেলে পিলা যদি আগ তুরান চিন্তা করুছে তার কথা কে, মানে ফিউচারটা চিন্তা করুছে বলে বড় কথা।
0: হই হই বেলে দাদা, এখেন তো নানা রকমের ইজেন তালিম মনে দিয়া যাচ্ছে সরকার তরফর নি, বেলে এন্তা যদি কেনসি তালিম থিসে বি যোগ দেতা আউ আগকে বড়তা হলে বি বড়িয়া হেতা দাদা।
1: হেবা গা হেবা, দেখুছ সরকার যোজনা যে হিসাবে চালুছে, যে কটকে কটকানে কাহি তুমি ছিঙ্গলি করে হেন্তা ভাগি নি পারস, তুমকে সুবিধা সবু জায়গায় মিলবা হি মিলবা, তুমি চাষবাস করো কি কেনে পাঠ পড়ো কি দেখুছ, পরে জনমরু মরণ তক পরে সবু যোজনা অছে সরকারকর দ্বারা আমি লাভ পাই পারুছু।
0: হই দাদা, বেলে আমার ঝি ছুয়া হুন কি পো ছুয়া,
1: হই
0: কি আমার গাঁ পড়ার পড়োশী মানকর ছুয়া মানে বি হো,
1: হই
0: সেমানে যেহেতু আমার গাঁর ছুয়া মানে আমার ছুয়া, বেলে আমার বি দায়িত্ব হয় যে জেন্সি জায়গার বি নূয়া নূয়া প্রকার কৌশল বা তালিম মানে দিয়া যাচ্ছে বলে সেমানকে জনামা আউ সে জায়গাকে পঠামা বি দরকার সবিয়াথি।
1: হই গা, এতকি যদি চিন্তা করি পারমা আমি গাঁ ঘরের লোক বলে কাহু কেতে দূরকে আমার ছুয়া পিলা মানকে ঠেলি পারমা।
0: হই দাদা, আউ সেমানে যদি আই যে নিজর গোড়ে ঠিয়া হয়ে যাবে বলে আমার যেন ভবিষ্যতের পিঢ়ি মানে আসবে সেমানকে বি সেমানে গাইড করি পারবে নি কে?
1: নিহাতি নিহাতি বলে নিহাতি ধ্যান দেবার কথা গা।
0: হেলে দাদা,
1: হ্যাঁ হ্যাঁ,
0: দেখুছ বর্ষা দিন পৌঁছে আসলা।
1: বর্ষা দিন পৌঁছি তো আসলা, হেলে কাল যতরা যে কি টিকে বি চিন্তা

0: ପୁରା ଜୈବିକରେ କରିବା, ଯଦି ହେଇଯିବ ଜମିଟା ପ୍ରସ୍ତୁତ ହେଇଯିବ ଜୈବିକ ଖାଇକରି ତାହେଲେ ସେଟା ଜୈବିକ ସାରରେ କରିବା।
1: ଆଜ୍ଞା ଆଜ୍ଞା, ବଢ଼ିଆ କଥାଟେ କହିଲେ ଯେ ଆମେ ଯଦି ଏଛେଣ୍ଡୁ ଯଦି ଜୈବିକ ଖତ ସାର ଦେଇକିରି ଜମିକେ ଯଦି ଅଭ୍ୟାସ କରାଲା ଲେଖି କରାମା, ହେଲେ ସେ ଧୀରେ ଧୀରେ ଜୈବିକ ପଦ୍ଧତି ବଢ଼ିଆ ଭାବେ ଅମଲ ଦେଇପାରିବା ନିକେ।
0: ଆଜ୍ଞା ହଁ।
1: ତ ଆଜ୍ଞା, ଏଇ ଯେନ୍ କାକେରଟା ଯେନ୍ ଲଗଉଛନ୍, ସେଥିଲାଗି ଆପଣ ମନ୍ଦା ବନେଇଥିସନ୍ କି କେନ୍ତା, ଯେନ୍ତା ସେନ୍ତା ଲଗେଇକିରି ରାଞ୍ଜ ଗାଡ଼ି ଦଉଛନ୍?
0: ରାଞ୍ଜ ତ ନି ଲାଗେ, ସେଟା ମନ୍ଦା ବନେଇ କରି ମୁଁ ତ ପ୍ରାୟ ସେଟା ଚାରାଟା ଇଏ କରିନିଏ ପଲିଥିନ୍ରେ, ତାପରେ ସେଟା ଲଗାଏ।
1: ହେଲେ ଆପଣ ଯେନ୍ କହିଲେ ପଲିଥିନ୍ରେ ଚାରାଟାକେ ବନେଇ ନେଇଥିସନ୍ ବୋଲି, ତ କେନ୍ତା କିରି କରିଥିସନ୍ ସେ ବିଷୟରେ ଟିକେ କହୁନ।
0: ପଲିଥିନ୍ରେ ମାଟି ଭରିକରି ସେଠି ଖତ ଦେଇକରି ମଞ୍ଜିଟା ପୋତି ଦେଉ, ସେ ବାହାରିଲା ପରେ 4-5 ଦିନ 8 ଦିନ ହେଲା ହେଲେ ସେଟା ମନ୍ଦାକୁ ମନ୍ଦା ଲଗେଇ ଦେଉ, ତାପରେ ସେଠି ପାଣି ଦିଆ ହୁଏ, ସମୟ ଆସିଲେ କୋଡ଼ା ଖସା କରିଦେଉ।
1: ତ ଆଜ୍ଞା, ମଞ୍ଜିଟା କିଣିକିରି ଆଣିଥିସନ୍ କି ନିଜେ ରଖିଥିସନ୍ ବିଶୋଧନ କରିକିରି?
0: ସବୁ ମଞ୍ଜିଟା ଦୋକାନରୁ କିଣିକିରି ଆଣିକି ଲଗାଉଛୁ, ନିଜେ ତ କରିନ। ଆମର ହାତରେ ସେ ମଞ୍ଜି ଗୁଡ଼ା ବି ଭଲ ହୁଏନି, ଏବେ ଯାଏ ତ ଆମକୁ ସେତେ ଜଣା ନାହିଁ ମଞ୍ଜି ପ୍ରସ୍ତୁତ ପାଇଁ, ଜଣା ଥିଲେ ବି ଏବେ ଯାଏ କରିନାହୁଁ, ଆଉ ଭଲ କିନା ମଞ୍ଜି ବାହାରେନି ଖରାଦିନର। ବରବଟି ମଞ୍ଜି ଅବଶ୍ୟ ନିଜେ ରଖିକିରି କରିଥାଉ, କିନ୍ତୁ ଏମିତି କ୍ଷୀରା ଗୁଡ଼ାକ ଘିଣିକିରି ଆଣୁଛୁ ଦୋକାନରୁ।
1: ତ ଆଜ୍ଞା, ଏଇ ଯେନ୍ କ୍ଷୀରାଟା ଲଗେଇଥିଲେ ସେଟା ହାଇବ୍ରିଡ଼ଟା କି ଦେଶୀଟା ଥିଲା?
0: କ୍ଷୀରା ପ୍ରାୟ ହାଇବ୍ରିଡ଼ଟା ଲଗେଇଲେ ଭଲ ହୁଏ, ଆଉ ଦେଶୀଟା ତ ଫଲ ବି ବେଶୀ ଦିଏନି, ସେଥିପାଇଁ ସବୁ ସମୟରେ ଆମେ କ୍ଷୀରାଟା ହାଇବ୍ରିଡ଼ ଲଗାଉଛୁ।
1: ଯେତେବେଳେ ଏଇ ଯେନ୍ କ୍ଷୀରାର ଲହଟା ବଢି ଆସୁଛି, ତ ସେତେବେଳେ କିଛି ରୋଗ ପୋକ ହେଇଥିସି କି?
0: ଅନେକ ପ୍ରକାର ରୋଗ ପୋକ ହୁଏ, କିନ୍ତୁ ସେଠି ଔଷଧ ପତ୍ର ଦିଆ ହୁଏ, ବହୁତ ରକମର ରୋଗ ବି ଅଛି ପୋକ ବି ଅଛି, ତାର ଲାଗି ଔଷଧ ପତ୍ର ଦିଆ ହୁଏ।
1: ତ ଆଜ୍ଞା, କ୍ଷୀରାରେ ବିଶେଷ କରି କେନ୍ ରୋଗ ସବୁ ହେଇଥିସି?
0: କ୍ଷୀରାରେ ପ୍ରାୟ ସେ ଉଡ଼େ ସେ ପୋକ ଲାଗେ, କ'ଣ ଆମେ ତ ସେ ପୋକର ନାମ ବି ଜାଣିନି, ଲାଲ ଲାଲ ଥିସି ଉଡ଼ିକିରି ଇଏ ଗଛ ସେ ଗଛ ଯାଏ, ସେଇଟା ବେଶୀ ଖାଏ, ଆଉ ଦୁସରା ପୋକଟା ନେଇ ଲାଗେ।
1: ହେଲେ ତାର ନିରାକରଣଟା କେନ୍ତା କିରି କରିଥିସନ୍?
0: ତାର ନିରାକରଣ ଲାଗି କେମିକାଲ ଔଷଧଟା ପକେଇ ଦଉଛୁ, ସେ ମରିଯାଉଛି।
1: ତ ଆଜ୍ଞା, ଯେତେବେଳେ ଏଇ ଯେନ୍ କ୍ଷୀରାଟା ଅମଲ କରୁଛନ୍, ସେତେବେଳେ ବଜାରକେ ନେଇକିରି ବିକ୍ରି କରିଥିସନ୍ କି ଆମର ଯେନ୍ ବେପାରୀ ଭାଇ ବହିନମାନେ ଆପଣଙ୍କ ଜମିକି ଆସିକରି କିଣି ନେଇଥିସନ୍?
0: ବେଶୀ ହେଲେ ବେପାରୀ ବି ଆସିକି ନେଉଛନ୍ତି, ଆଉ କମ୍ କମ୍ ଥିଲେ ତ ଆମେ ନିଜେ ବଜାରକୁ ନେଇକିରି ବିକି ଦଉଛୁ।
1: କ୍ଷୀରା ସବୁ କ୍ଷେତ୍ରରେ ବ୍ୟବହାର ହଉଛି, ପୂଜାପାଠରୁ ନେଇକରି ପରବ ତିହାର ଭୋଜି ସବୁଥି ନି କାଏଁ? ତ ଆପଣ ଏଇ ଯେନ୍ କ୍ଷୀରାଟା କେତେ ଲେଖା କିଲୋରେ ବିକିଥିଲେ ଏଇ ବର୍ଷ?
0: କ୍ଷୀରାଟା 40 ଟଙ୍କାରୁ ନେଇକିରି କେବେ ବେଶୀ ପଡ଼ିଯାଏ ବଜାରରେ, ଆଉ କେବେ ନିଅଣ୍ଟ ହେଇଯାଏ, ଯେମିତି ରେଟ୍ ଥାଏ ସେମିତି ବିକ୍ରି କରିଦେଉ।
1: କେତେ ଜମିରେ କରିଥିଲେ ଏଇ କ୍ଷୀରାଟା?
0: କ୍ଷୀରାଟା ବେଶୀ ନେଇ 25 ଡିସିପ୍ଲିନ୍ 50 ଡିସିପ୍ଲିନ୍ ଏମିତି ଜାଗାରେ କରୁ, ସବୁଥର ଫେଜ୍ ବାଇ ଫେଜ୍ କରିଯାଉ।
1: ହେଲେ କେତେ ଖର୍ଚ୍ଚ କରିଥିଲେ ଆଉ କେତେ ଲାଭ ପାଇଥିଲେ?
0: ଖର୍ଚ୍ଚ ଏମିତି 10,000 କ୍ଷୀରାରେ ଖର୍ଚ୍ଚ କରିକି 25-30 ହଜାର ଅମଲ ହେଲା, ଆମଦାନୀ ହେଲା।
1: ଆଜ୍ଞା, ତ ଏଇ ଯେନ୍ ଆପଣ ଯେତେବେଳେ ବଜାରକେ ନେଇକିରି ବିକ୍ରି କରିଥିସନ୍ ବୋଲେ ଆପଣ ବେଶୀ ଲାଭ ପାଇଥିସନ୍ କି ଆମର ଏଇ ଯେନ୍ ବେପାରୀ ଭାଇ ବହିନମାନେ ଜମିକି ଆସିକିରି କିଣି ନେଇଥିସନ୍ ବୋଲେ ଅଧିକା ଲାଭ ପାଇଥିସନ୍?
0: ବଜାରକୁ ନେଇକିରି ବସିଲେ ଅବଶ୍ୟ ଅଧିକ ପଇସା ହେଉଛି, କିନ୍ତୁ ସମୟ ଦେଖିଲେ ବେପାରୀକୁ ଦେଇଦେବାର ଭଲ, ଆଉ ଅଲଗା କାମ ହେଇପାରେ ଘରେ ନେଲେ।
1: ବେଲେ ଆପଣ କହୁଛନ୍ତି ଯେ ବଜାରକେ ନେଇକରି ବିକ୍ରି କଲେ ଆପଣ ଅଲଗା କାମ କରିନେଇପାରିବା, ଆଉ ଯେତେବେଳେ ବେପାରୀକେ ଦେଇଦେଲେ ଆପଣ ଯେନ୍ ସମୟ ଥି ଆପଣ ବଜାରରେ ବସୁଛନ୍ ସେ ସମୟରେ ଆହୁରି ଅନେକ କିଛି କାମ କରିପାରିବେ ନି କାଏଁ?
0: ଆଜ୍ଞା ହଁ।
1: ତ ଆଜ୍ଞା, ଆପଣ କାକେର ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ବରବଟି ବି କରିଥିଲେ ନି କାଏଁ?
0: ଆଜ୍ଞା।
1: ତ ଏଇ ଯେନ୍ ବରବଟି ମନ୍ଦା ଅନୁସାରେ କରିଥିଲେ କି କେନ୍ତା କରିଥିଲେ, ରାଞ୍ଜ ଦେଇଥିଲେ କି ନି, ବୁଦାବାଲା ବରବଟି କରିଥିଲେ କି ଲହବାଲା, ସେ ବିଷୟରେ ଟିକେ କହୁନ।
0: ମୁଁ ତ ପ୍ରାୟ ବୁଦାବାଲା ବରବଟି ବେଶୀ ଥର ଲଗାଏ, କାରଣ ରଞ୍ଜାର ବି ତ ଅସୁବିଧା ହୁଏ, ଆଉ ଖରାଦିନେ ରଞ୍ଜା ଦେଲେ ବରବଟି କି ଅନ୍ୟ କୌଣସି ଲୌହ ଜିନିଷ ଫଳଟା ଭଲ ନେଇ ଦିଏ, ସେଟା ଖରାରେ ତାର ଫୁଲ ଶୁଖିଯାଏ, ସେଥିପାଇଁ ଖରାଟିଆ ଚାଷଟାକେ ସେ ଭୂଇଁରେ ହିଁ ଯେତେ ହୋଇପାରେ, କଲରା କି କ୍ଷୀରା କି ବରବଟି ସବୁ ଭୂଇଁରେ ଥାଏ। বরবটি চাষ করবার লাগি তো জমিকে ভাল কিনা প্রস্তুত করবার সেই জুতা কোড়া তো করি সফা করি মুন্দা মুন্দা বনাই সেটি খত দেই করি লগাই দেব।
1: তারপরে কেন করেছিস?
0: তারপরে তাকে সময় হলে তাকে কোড়া খোসা ভাল কিনা পানি দেই বড়ি গলে কোড়া খোসা করে দেব।
1: হলে খরা দিনে আপনকে জলসেচনটা কত দিন অন্তরে করি কাজে পড়িছিস?
0: জমি অনুসারে খরা দিনে তো গুটে দিন ছাড়ি গুটে দিন নহলে রোজ হলে রোজ মড়াইবাকে পড়ে জমির পত্র অনুসারে দেবাকে পড়ে।
1: তো আজ্ঞা আপন তো ড্রিপ পদ্ধতি থিবি চাষবাস করুছন, হলে এই যে ঝুমকা কি যেন খিরা হেলা এই সব বি ড্রিপ পদ্ধতি বে জলসেচন করিছিলে কি কেনটা?
0: খিরা ও বরবটিটাকে ড্রিপ নাই করি এতে ড্রিপ টাকু বি তো ইয়াড়ে সিয়াড়ে করবার লাগি অসুবিধা হলে যে জায়গায় ড্রিপ করি সেটি কলরা লগাইছিলু কিন্তু ড্রিপ যোগে লগালে বহুত সুবিধা হবে। ড্রিপটা বহুত ভাল জিনিস সেটি পানি ভি কম খরচা পুঁ তা দেখবা সুবিধা হুয়ে সেটা চলাইকি ছাড়ি দেলে তো সে আপে হব ঘন্টে আধা ঘন্টা তারপরে সেতবেলে অন্য কাম বি হয়ে পড়ে সেপা ড্রিপটা ভাল।
1: তার সঙ্গে সঙ্গে এই যে পানিটা যে দরকার সে যা সেগি ইয়াড়ে সাড়ে লটা ঘাস বি হয় কি আপনার যে ইলেকট্রি বিলটা বি কম আসবা নাকি? তো যাবার যাবার আগর আপনাকে অনেক অনেক ধন্যবাদ আউ জুহার।
0: ধন্যবাদ জুহার।
2: গুরুবারি
3: হই দাদা
2: যা হগা ই ভাইর কথা জেনটা তাহার চাষবাস হোক কি জীবন জীবিকা নি কেন
3: হই হই
2: কেনতা সে আকে বড়মে সে কথা সে চিন্তা করুছন ছোটরু তো বড় হেসন হি হেসন বলে যা হো তাঁর চিন্তাধারা ভাল অছে বলে ভাল লাগুছে গা তাঁর কথা শুনিকি
3: হই হই বেলে আমার সবু ভাই বহন মানে আমার ই ভাইঙ্কর কথাকে শুনলে আউ তাঁর কথা রুবি অনেক কিছু শিক্ষা পাইথিবে যেনটা কি তাঁর জীবনরে বি সেমানে লগাবে বলে আমার আশা।
2: হই গুরুবারি বেলে গুরুবারি দেখো গা দেখো সমিয়াকে ফের কেনতা কথা আমার সূচনা মানকর বেল বি হই গলান কাজে।
3: হই দাদা বেলে মুই কানা কহুথিলি কি সূচনা মানে তো দেমা হলে তার আগুনু পদে অধে গীত শুনি দেতা হলে নি হেতা কাই
2: গুরুবারি এটা আর পচরাশ কেঁ যতটা রাগর দিন হ্যাঁ মনটা তো এখনি কেন্দা কেন্দা লাগলানো চলো বড়িয়া ই সুন্দর গীতটা গোটে শুনুন।
3: হই দাদা শুনো।